आपकी कशिश इस द फिल्म आशिक बनाया आपने en is gezongen door Himesh Reshamya en gezongen door Rahul Mishra komt uit de film Half Girlfriend Tu Hi Hai.

0: नहीं करना वो जाके अपनी भैंस चराए।
1: रेडियो SBS लुस्टर ये विया द वेबसाइट www.radiosbs.nl। Het volgende liedje in het programma Gitong Kelleher is gezongen door Lata Mangeshkar en Mohammed Rafi. Komt uit de film Dil Tera Diwana en het is Mujhe Kitna Pyar Hai Tumse, Apne Hi Dil Se Poochho Tum, Jise Dil Diya Hai Wo Tum Ho, Meri Zindagi Tumhari Hai.